শ্রোতা বন্ধু, মহাকাশে দেখা যাওয়া প্রত্যেক তারা একাপরি নথান্তি। সেমানকর আকার, তাপমাত্রা, রঙ, উজ্জ্বলতা, ভর বা মাস ও জীবনচক্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেই আধাররে বৈজ্ঞানিক মানে তারকমানঙ্কু বিভিন্ন প্রকাররে বিভক্ত করছন্তি। প্রথমে রঙ ও তাপমাত্রা অনুযায়ী বৈজ্ঞানিক মানে তারাকু ও, বি, এ, এফ, জি, কে, এম এই সাতটি শ্রেণীরে বিভক্ত করছন্তি। দ্বিতীয়রে বৈজ্ঞানিক মানে আকার অনুযায়ী মধ্য তারার শ্রেণী বিভাগ করছন্তি। যেপরি লাল বামন তারা, এহার আকার দেখিবাকু ছোট, বহু দীর্ঘ সময় অর্থাৎ ট্রিলিয়ন ইয়ার বঞ্চি থাকে। অন্যটি হলদিয়া বামন তারা, যেউঠারে আসে আমর সূর্য, এহা মধ্যম আকারর রইথায়। অন্যটি বিশাল তারা বা গ্র্যান্ড স্টার, অন্যরে দেখিবাকু গলে মহাবিশাল তারা বা সুপার গ্র্যান্ড স্টার, এগুড়িক ব্রহ্মাণ্ডর সবুঠার বড় তারকা। এইপরি প্রকাররে বৈজ্ঞানিক মানে জীবনচক্র বা লাইফ সার্কেল অনুযায়ী মধ্য তারকাগুড়িকর বিভাগীকরণ করছন্তি।

तारा ভবিষ্যতরে এঠিরে সুপরনুহা হেবার সম্ভাবনা অছি। ষষ্ঠরে রিজেল, এহা মধ্যে ওরি নক্ষত্র মণ্ডলর এক প্রসিদ্ধ তারা। এহা দেখিবাকু নীল এবং তাসহ এহা বহুত উত্তপ্ত এবং অত্যন্ত উজ্জ্বল তারা।

0: গুলাপি নানি জুহার।
1: জুহার রে গুরুবারু ভে, জুহার জুহার। আর চাষ কাম কে দুর্গলা রে ভে?
0: এতে দুর্গলা বলছি, মোর তো পলা তিয়ার লাডা বললু, এবে ডুলি মনে কাদো করুছু বলছে, কেল পর দিন কে রোপমু না।
1: যে তোমার বাটে বর্ষা কেনতা হুচি?
0: বর্ষা তো হেনতি হুচি বললু, মোরটা ডঙ্গর তলর ক্ষেত, একদম প্যান বর্ষা গোটে হলাকে ডঙ্গর প্যান উতরি আসি করি ডুলি মনে ভর্তি হয়ে গলা।
1: তোর সোনা বুয়া ডঙ্গর তলর ক্ষেতে বাকি যেন চাষি মানে ডঙ্গর তল নেই না, সেমানে কেনতা হোচন যে তো আমি জানবার।
0: হই তাকর রূপা গড়া খনে ওছে হবা কা বলছে?
1: হই হই হই, পচ বর্ষা হচ্ছে কি নি হেতির লাগি যে ভে? মুই সেদিন শুনলি রেডিও নে বলতো,
0: হই
1: আমার বিশেষজ্ঞ আজ্ঞা গোটে আইসিলে,
0: হ্যাঁ
1: রেডিও নে আর কয়েলে সঞ্জ বেলে যে চাষবাস কার্যক্রম নেই দেশি কে, হে কার্যক্রম নে শুনলি উন্নত প্রণালী রে কদলি চাষ বিষয় নে, যে মুই শুনলা পছে রে ভে তোর ভাটু আর মুইটা কথাবার্তা হেলু। আমার যেন হে আট খনে নি অছি কে, হে আট নে আমি কদলি চাষ কলে কেনতা হেতা বলি করে এটা বিচার করলু।
0: ই বা কদলি তো বনে হবা নানি,
1: হেটা তোরে ভে দেখনু কিন বছর পড়িয়া পকাই দৌচু, কিন বছর নে হে কুলত দিরা বুনি দৌচু, ইনতি করে ছাড়ি দৌচু বল।
0: উন্নত প্রণালী রে চাষ করে নানি আমার চাষ বি দুই গুণা হবা।
1: হ্যাঁ রে ভে,
0: এটা কদেল হো কি মুংফুলি হো কি জন্দরা হো কি জাঁটা বি হো,
1: হয় সত কথা রে ভে, আমি জিন যুগে না জাঁটা চালিছে
0: হয়
1: সে হিসাবে না যদি আমি তালমিল করি করে চালমু তাহলে আমি বি সবকর সঙ্গে সমান হি পারমু,
0: পারমু।
1: আর যদি সে পুরনা পদ্ধতি কে ধরিথিমু আর হে হিসাবে না করুথিমু
0: হয়
1: তাহলে দেখ চাষ জমি তো ধীরে ধীরে ভাগ হি যাচ্ছে,
0: হয়
1: এনতা চাষ জমি ভাগ হলে নিজর ভাগ নে কম পড়ুছে হো ধীরে ধীরে, কিন্তু হেলে কমি নে যা কেন ভে, উন্নত প্রণালী না চাষ কর্মু বেলে যাই করি তো সে হিসাবে না আমি যদি ফসল পেমু বেলে সমান হি পারবা, হেটা তো বলছে ভে। তুই সঞ্জ বেলে যদি আমার চাষবাস কার্যক্রম শুনতু,
0: হ্যাঁ মোকে কউছি আমার ঘরে রেডিও আছে আমার নাতি পিলা আর মুই করি ই চাষবাস কার্যক্রম দৌথিলে আমি ছাড়ু নে।
1: এটা তোরে ভে আমার চাষী ভাই বোন মনকর লাগি একা এই কার্যক্রম না, আর দেখুছু তো আমার অঞ্চলর ভাই বোন মানে অধিকাংশ চাষবাস করি করে একা নিজর জীবিকা করুচন নেকে, আর এই চাষবাস কার্যক্রম নে যে বিশেষজ্ঞ আগে আমার আসিথিসন।

0: হরি নামটি কি মধুর, তুণ্ডরে থিলে ক্ষুধা তৃষা একা বেড়েকে হরণ হয়ে যায়। একা নাম কাইকি, সে লাবণ্য রূপরে মধ্য মাধুরী অছি, নবনিরোধ নিন্দিত কান্তি ত্রিভঙ্গিমা ঠাণি। প্রভু প্রভু সতে কোণে দাস আউ সে পদ পঙ্কজরে শির লগাইব।
1: মল্লা আজি কোণ ভিক্ষা করি যাবনি?
0: হরি নাম সুধা পান কর সুমতি, ক্ষুধা মোটি রহিবনি।
1: দিন আসি পহরে পাঁচ ঘড়ি হেলানি, হরি নাম বসি জপুথিব, পিলায় পরা ভোকরে আটু পাটু হেলেনি, মু আ সেমানকর ক্ষুধা জলা সহি পারিবিনি।
0: সুমতি, হরি নাম সুধার স্বাদু যে পান করিছি, সে ক্ষুধাকু খাতির করে নাহি।
1: আচ্ছা কহিল ভলা, কো শাস্ত্রে অছি পিলা ছুয়াঙ্কু ভোক উপাসরে রকি হরি নাম বসি জপিব?
0: উপায় কোন মতে কুহ।

0: প্রিয়ে
1: প্রভু
0: সখা সুদামার মো নিকটক আসবার কারণ বুঝি পার্ল
1: বোধ হুয়ে সাক্ষাৎ করা অভিপ্রায় আসি তেবে
0: তা নুহে সখী সে নিতান্ত দিনহীন করিব সুমতি তাঙ্কু কিছু ধন আশার এটিকি পঠাইছন্তি কিন্তু সখা সে কথা কহু নাহান্তি তাঙ্কর ধনরে সেতে আশা নাই দেবী
1: তেবে মতে কোন কহুছন্তি প্রভু
0: দেবী
1: প্রভু
0: মোর ইচ্ছা তুমি পূরণ করিব তো
1: তেবে কি আজ্ঞা হেউছি হেউ
0: প্রিয়ে তুমি চরাচরর পালন কর্ত্রী স্বয়ং অন্নপূর্ণা তুমি কিছুদিন নিমিত্ত সখাঙ্ক গৃহরে বাস কলে সখাঙ্কর সমস্ত অভাব মোচন হয়ে যাতা
1: এই ক্ষণে যাবি প্রভু
0: না না সখী সখা বিদায় নিয়ে গেলে পছরে যাব এই তো সখা ইয়াড়ক আসছন্তি